0: টুকরা পাঠিয়ে দিতে সম্পূর্ণ সরকারি কর্মীদের প্রতিনিধি
1: সরকারি প্রতিনিধি

সেটা কিন্তু কি তাহলে আচ্ছা কি লাগে তাই তো যারা তো নেতা নেতা ভালোবাসে আসলে

প্রতিমাত প্লাজমা ইন্ডিয়া ইটালিয়ান খানকর নারিকল সাইকেল সিগনেল মিনিটিরাল কম্বাইন মিল রাইস মিল সারা মেশিন হার্ভেস্টার

0: এবং চিন্তা বা অনাপাটা মুক্ত রাজা মুটু রোগাট
1: रेडियो जुम्पा र रेडियो कुर्बा।

শিক্ষা বাজায় মোকাবিলা যেটা বিকাশ আপনার বিষয় বসে এক্ষা হয়ে যায়।

0: বলতেছিস আপনার কথা আমি কাল আপনি দেখা করবে এটি সরকার দ্বারা চালু করেছে পুরাতন লক্ষ্য পুরস্কার কিন্তু আমরা জানাই
1: বিশ্বাস রাখা আমরা সেই জানকারী পাইলা